0: Практика окончена.
1: Ведорадио. Живи созвучий с миром.
2: ভূমিকা দি মিত্র মাত্র করিয়া যতন শ্রীগোবিন্দ তাদের করেন নিধন সাম্ভব বিদিতবান বাল্য শ্বশুর বুঝিলেন তাদের রাগ